রান্না খা লইয়া হুঙ্কার বাপু মেরে দিদে, একটা শিক্ষা বলি পিঠে দিদে মেরে দিদে, দুনিয়ার মুমিরা দেশ করে দিদে, পড়ে কাটু দিরা সামরা কাটে।